0: ཐར་ཀང་ལམ་ཕུ་ནི་ལག་པར་ཆེ་དེ་ངོ་ཡིན་ངོ་ཡིན་གང་ཚང་སོང་ཅོ་ ཚེ ཡུང དོ ཇལམ ཏེང དོ ཡན རོ མན་རུ ལང་ཁོར ཐ་ཏོལེ ཡེན ཅ རོ མ་ཧལམ མེ་པི མོ ཡེཆེ ངོ དེནེ སོལོ ཏོལ་ལ མེ་ཏོ ངན་ལ་ལེ དེ ཉེནི ཡེ ཕལི མེ་ཏོ ཁོང་པེ ནོང་ཇུ ཨ་ཏོ ཏོལ་ལ མེ་ཏོ ཀ མེ་སა ནེ གུ ཚམ་ཤེ་ཏེ མི ཡ་ཅི དེན ཏིན ལ ཏེ་ཏེ ཏོགོ ཅེང་ཡེ ཏོ་ཤ་ རང་ ཤོང ཀོན་དོན་ཅ ང ཡེ་ཡི མ་ར བེ་ཁེ མ་ཇུ ཨེ ཐར ཅང ཤོང ཅེ པོ་པ་ ཏོང ཅེ དེ ཤེ ཅོང ཕལི མེ་ཏོ ཀ མེ་ ཀེ ཅར ཁ་ཡ ཅམ མ་ཇེ པར ཏོབེ ཆུང ཆུང ཏེ ཉེ ཅི ཏེ ཡུ ཅེ གོ་ཇེབ ཅེ ཁེ ཁོ ལ ཏ གབ མིག ཐ ལ ཤུ པེ ཐན རི ན་ པོ ཏོང ཏོང ལ ཀར མ་ ཤུ པེ ཚུ གིན ཅེ ཏེ ཏོང ཐ ཐ ཅ ཁུར་ཅུ ཏེ ཏོ མི ཅུ ཁ་ ཏོ ནང ཡི ཤུ ཅེ ཤུ ཏེ ཏོང ཏེ ཁུ ཅེ རང པོ ཉེ ཏེ ཏབ ཁང ཏར ཤི གོ ནོང ཀ པོ མོ ཏ ན ཇ་སི ཚི མི ཏུ ཤི ཁོང ཏུ ལེ ཁབ ཁུན ཅེ ཁེ ལིན པེ ཛེ མ ཏ མ ཡིན པར ད ད དུ མོ སོན པོ ཤི ཏར ན ཝེ མེ ཤུ ཅེ ཁེ གོ ལ མོར ཛོ ཅེ ཤུ ཏེ ཆེ ཤེ ཤི ཅེ ཁེ ཅོར ཇེབ ཏོལ མེ ཏོ ཁ རོ ན དེ ར མ ཇེ ཏོ ད རེ ཐེ ཏོ པོ མ རེ ལོང ཚོབ ཇ ན ཉེ ཤི ནེ ལོ ཡུང གར ལ ཏུ ཤི ཁོང ཡོ ང རྒྱ ལེ གོ ཚུག ཇེ རེ དེ ལེ ཆེ གོ མོ ཏོང ཐ ཁ ཁ ཏ དི ཤི ང ལ ངུ མེ ཁེ ཉོམ དོང ཁེ པེ ཁེ ཇེ མུ ཏུ ངོར པ ཐེ ཁེ ཤི པི ཉི ལ ཡར ཏོལ མེ ཏོ ཁ གོར མེ ཚོ མེ ཅི ཤེ ཏོང ལ ཕལ མེ ཏོ མ མེ ཅོང tari ting tongpo mare longchup jana nyehye ne loyung gare kepi kecha te mola senso tempo shung te. Nguen la dongchu. Te je peke me toka mola zupi nguenzi longti takab, trechik lhatsan yopi te ndom mayo nga nyam te sem chung lhotupab. Nyehye songje mola kapar yung ne, maje la nyehye gora yetong ri chekyo sewa te tue patong. Morong gata chwe te ngui kong ne ngui tsoma longti ko nyisu. gatsi ka so chumo palu me to ka ko ni cha pi ko ni sing gu che me te o chu me to ka de nge nan ju yin na nga sa ne len jo ju yo chong da ri na len zon de kong ka jin da se mo go cha te len she ke la nge ba chung a me na nge chong ta ni zon ngu chen bo so gu chin du ma ta yo ni che tre shi chi ke hi ke pe ke me to ka chen chu ju me chong chen tu mo la chan pi pa ma ni tong chang rong de pi chung bo xi yue mē pā nā lōngchōng tēnō kētā kiwi dōsō kēpā hī yōn. Āpi lāhi chī kūdrīn lī kōnsu tōgō tāngsō mālā rīmā gōpā hī yō pī. Pī kē mē tō tōng chōngbō cīrī nī chōng dīshī tīmpi ngā lōtān tōg yō. Kō pī lēlā dōtā mē, tē wē nyamār shētā mē kē pī tēnsī tā pī kē mē tō kā lū tō tō shōng hīng. Pī kē mē tō tōndrīn lōrī nyipār lē pī lōtā, chēn chī kōngbā sāyīn shē kāp, āpā tō kā nī sātē sō mā hiō tsam shōng yō. kepe zhuipa chakde menkong no loshe lu. Tar kwe nda tatrongwe zokpo ta hyo tar gu, loshe songje chem tunjora. Chem tunjo je nazu mechon nero chasimpi, chenle tsatsi le dromatop. Dei chencha katsi chiwe hingle ama chikpe lu thotpap. Peke meto lojong ke jangri lechon chencha nebobla tunguepi. Nyeche gepar cherte mendoe hin rong ke gawe lotane chenje mayu kamishon. mē tētār shēpē mē yu yēn hīng ngā chōngbō cērī ngē pār tō lō chēng hī lā tōng tē rōng kā ngūn jūr mā yōng wē pūk dōng yuē cē chōngbō tēng tō chū. chōngbō cērī mā wā nyōng yōng sāng hī tō kēng hīng bī lō yōng lā yāng bā kē lā. yāng rī ngē sā tū bī jē mē rā wā chū zū mā tāng wara. lō dī nī tōng rī lā rō wē yī cī nō zōng yōng jā āng tāng pō tāng wē lōng chōng pū dōng tsāng chū nōng tō kē dā rūk tār chā. pē kē mē tō kā pī kūk tō rtē njōr tōng jāma pōng tō lōng. karja tuepi lokong li tuente yongpi saki kenpe ting ama to nyan to satam nantep che xingli she chong. Konso chenman nam drepa ja tsamle ngui chi yongkong gongyong me. ngui chi yongkong me na pa nepi merin dretab me la. diwi nanin chenla xunyi shunga te konso kangpi to chasang kama to para ngamong che gepa ndawi nyakpo che chanxik nar khori chongzui chi tu deyue. nyumi tsue di nyendam lindu kub sa la misawi ngon pen tsue kikhi khechi yubi tada la sami yin mami nyi chi kono ngantra ki mechen barde halam duichu mato pa tartu na. magen na midun chi ya ngawi ngangchu la tahin dekom yuetsi la mikyu kona tongju le me. wen te peke me to na lona hyun paton. yege zhong nyong pe peto le nilu manyunga tsanghi hibi tenju yung magen le go. mē sēm lā dātār tōngsē tu dēnā chēm chī nēbāw lā njōwā tōng mā tūpi. ngē pār tō tōng chē nō yōmbā sō pār sōng tē, kōng pā lōng tō pā hī tōng, āpi mē rī mā chē pā hī. tūwī chōng bō mō tūy tē lō chā tōng jū sēn tā kē. sāng sī tūy mē chōng bō hī kāp, cē rīng kā rōng kī chī pī ā chā kā dōng lā tē tē. ā chā, chē chē ngā tōng ngā chū chēn tōng dā chē tō lō tōng dā tā bō shī pī. ngē ā chā rōng kā rōwā chū sū mō tōng tā chū yī, hē tāng chā yā.
1: 人间节主播那把错，
0: xiam la liu chu yi nong deng ko la ndo tu yi ngon chushi na. Liu ndi nong la drakar tong o chu me to ni nian to pi cime chushi kong to hip chu zheng kong ni ma sheng tong zi song shi. Yang zong long ta juk pi nian to pi la ni tar zam shiong. Di je yang zong je ko ni ji che pi ngu tuan ro shi pi drakar tong o chu me to ni kar nian kong li tar zam shiong yi kor so chin du. Nyingi nama zo. Dharanga Pajun Longchen Yenchen Li Kong, Kangke Longchen Che, Zongri Lugui Zedong Yebe Le Chen Che, Mundi Zangzhong Le Chen, Meido Do Mala Yebe, Liu Kyu Yi De Nongdun Choma Hyu Cha Song. Yeme Le Chen No Mutu De, Zhongdam De Liu Kyu Nga De Nyenri Hyo Jien. Le Chen De Zongri Ba Dong Nyenri Hyo Ken, Rebe Rigzwa Lodur Dong, Hebher Kengu Ken Chongra Jien, Dalin Ziyamo.